0: পশু স্বাস্থ্য বাড়িতে চর্চায় না বিষকে কটকে লাগায় তাই সংক্রামক রোগ আর ফলিয়া সকুদা প্রত্যেকের আগে পশু চিকিৎসা ও পশু স্বাস্থ্য প্রাণীকে সরহামা খুব উপকারিতা হতেছে।
1: নেপাল সরকার পশু সেবা বিভাগ জনিত রাষ্ট্র সঙ্গে ভারতীয় তথা কৃষি সংগঠন এক এবং তথা অপরাধ সিআইএন দ্বারা জনিত এলাকা সার্ভিস সাংবাদিক সূচনা নেটওয়ার্ক সিআইএন তপাইলাই বিস্তারিত সাংবাদিক রেডিও সিআইএন খবর ডট কম তথা মোবাইল এপ সিআইএন।

0: আজকে ভাইসরকো সম্পর্ক শুরু করব না আজ আমি পয়লো জানো ফটোকো রচনাকো বারে মা দিকে কথা শুনছন
1: হিন্দস পিরামিড সুখা জমিনা পানি রসবনি জমিন ভক্ত ফুললে তাজা পাতে বা পয়লো কাটেকো ছ ভনে তাজা করাকি লবনে জমিন বাসিনে জস্তা লক্ষণ পয়লো কা লক্ষণ হব
0: ল পয়লো কা পনি লক্ষণ হচ্ছে না ভালো আমি কা পয়লো ঈশ্বর কো লিয়া কো সমঝে কথা সদে পয়লো দানে সংকেত থাম হয়ে যায়
1: হুনি পয়লো জানো পয়লি জমিন

তারা ভয় পায়। গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার, প্রবাসের সুন্দর বেড়ি, জন্ডিস ইত্যাদি এলাকায় সবাই ঠান্ডা পাত্র আলো সবাই ৯১ ২১ ৪১ ৯৮ ৪৬ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২৮ ১২